শুনছেন এনএচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 22 জুলাই বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে রবিবার একটি চীনা নৌযান জাপানের দক্ষিণতম দ্বীপের চারপাশের একান্ত অর্থনৈতিক অঞ্চলের অভ্যন্তরে মেশিনগান দিয়ে গোলাবর্ষণের

নিরীক্ষণ চালিয়েছে। মন্ত্রণালয়টি জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে ওকিনো তরিশিমা দ্বীপের প্রায় 330 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে চীনের নৌবাহিনীর দুটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ এবং একটি সরবরাহকারী জাহাজের পাশাপাশি রাশিয়ার নৌবাহিনীর একটি ফ্রিগেট দেখা গেছে। নৌআত্মরক্ষা বাহিনী নিশ্চিত করেছে যে জাহাজ চারটি উত্তর পূর্ব দিকে এগিয়ে যাচ্ছিল। পরবর্তীতে নিশ্চিত হওয়া গেছে যে চারটি জাহাজের মধ্যে একটি চীনা ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজটি দ্বীপটির প্রায় 180 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং জাপানের একান্ত অর্থনৈতিক অঞ্চলের অভ্যন্তরে এই মহড়াটি আয়োজন করেছিল। উল্লেখ্য, চীনা ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজটির ক্রুদল এই মহড়াটির অবস্থান ও স্থায়িত্ব সম্পর্কে পার্শ্ববর্তী জলসীমার জাহাজগুলোকে আগে থেকেই অবহিত করেছিল। কর্মকর্তারা আরও নিশ্চিত করেছেন যে মহড়া চলাকালীন রুশ ফ্রিগেটটি নিকটবর্তী জলসীমায় অবস্থান করছিল। এদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে যে তাদের নিশ্চিত তথ্য অনুযায়ী এই প্রথমবার মন্ত্রণালয়টি জাপানের একান্ত অর্থনৈতিক অঞ্চলের অভ্যন্তরে একটি বিদেশি জাহাজের গোলাবর্ষণ মহড়া সংক্রান্ত ঘটনা জনসমক্ষে ঘোষণা করল। প্রতিরক্ষা মন্ত্রণালয় মনে করে যে এ ধরনের মহড়া আশেপাশের জলসীমা চলাচলকারী জাহাজগুলোর জন্য বিপদ ডেকে আনতে পারে। প্রতিরক্ষা মন্ত্রণালয় কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনের সাথে যোগাযোগ করেছে এবং এই এলাকায় তাদের পর্যবেক্ষণ ও নজরদারি কার্যক্রম অব্যাহত রেখেছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওদেসার দক্ষিণাঞ্চলীয় কৃষ্ণ সাগর বন্দর থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী জাহাজে রাশিয়ার হামলায় 10 জন নিহত হয়েছেন। ইউক্রেনের বন্দর কর্তৃপক্ষ ও নৌবাহিনী জানাচ্ছে, রবিবারের হামলায় গিনি বিসাউয়ের পতাকাবাহী ভুট্টা বহনকারী জাহাজটিতে আগুন লেগে যায়। বন্দর কর্তৃপক্ষ জানাচ্ছে, নিহত 10 জন হলেন ভারতীয় ও সিরীয় ক্রু এবং তাদের একজন সামুদ্রিক পাইলট। রাশিয়া ওদেসা অঞ্চলে হামলা জোরদার করছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, জুলাই মাসের শুরু থেকে শিশুসহ 28 জন নিহত এবং 71 জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বলছে, জাহাজ এবং কৃষ্ণসাগরের বন্দর স্থাপনাগুলোর উপর রাশিয়ার হামলার উদ্দেশ্য সম্ভবত ইউক্রেনের অর্থনীতি ও রপ্তানি সক্ষমতাকে দুর্বল করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের দেহাবশেষ উদ্ধারের কাজে নিয়োজিত একটি জাপানি দল দক্ষিণ তাইওয়ানে পরীক্ষামূলক খনন কাজ শুরু করেছে। জাপান অ্যাসোসিয়েশন ফর রিকভারি অ্যান্ড রিপ্যাট্রিয়েশন অফ ওয়ার ক্যাজুয়ালিটিজ এর প্রতিনিধিরা স্থানীয় স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে সোমবার বাসি প্রণালী সংলগ্ন পিংটুং জেলার একটি উপকূলীয় এলাকায় এই পরীক্ষামূলক খনন কাজ শুরু করেছে। যুদ্ধের সময় তাইওয়ান এবং ফিলিপাইনের মধ্যবর্তী এই প্রণালীর চারপাশের জলপথ একটি গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল পথ ছিল। অংশগ্রহণকারীরা 2 মিটার বাই 2 মিটার আয়তনের একটি স্থানে সাবধানে খনন কাজ পরিচালনা করেন। জাপানের সমাজকল্যাণ মন্ত্রণালয় সংগঠনটিকে এই দায়িত্ব দিয়েছে। সংগঠনটি জানিয়েছে, কোনো দেহাবশেষ পাওয়া গেলে তা উদ্ধারের ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, বর্তমানে বিলুপ্ত তৎকালীন জাপানের রাজকীয় সামরিক বাহিনীর বেশ কিছু জাহাজ মার্কিন সাবমেরিনের আঘাতে ডুবিয়ে দেওয়া হলে আনুমানিক 1 লক্ষেরও বেশি মানুষ সেই সময় নিহত হন। ধারণা করা হয়, এই আঘাতে নিহতদের অনেকেরই মৃতদেহ পিংটুং উপকূলে ভেসে এসেছিল। 31 জুলাই পর্যন্ত 2টি স্থানে এই খনন কাজ চালানো হবে। তাইওয়ানে যুদ্ধাহতদের দেহাবশেষ উদ্ধারের জন্য জাপান সরকারের প্রচেষ্টা খুব একটা সফল হয়নি, কারণ দুই পক্ষের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তাইওয়ানে যদি কোনো দেহাবশেষ খুঁজে পাওয়া যায় এবং উদ্ধার করা সম্ভব হয়, তবে এটি হবে গত প্রায় 50 বছরে প্রথম এই ধরনের ঘটনা।

খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে যে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত কানাডার বিভিন্ন পণ্যের উপর অতিরিক্ত 50% শুল্ক আরোপ করা হবে। এতে বলা হচ্ছে গাড়ি, মদ ও দুগ্ধজাত পণ্যের মতো মার্কিন রপ্তানি প্রতি কানাডার বৈষম্যমূলক আচরণের জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়। হোয়াইট হাউস সোমবার জানায় যে ট্রাম্প 1930 সালে পাশ হওয়া শুল্ক আইনের 338 ধারা অনুযায়ী শুল্ক আরোপের ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। এতে বলা হয় দুগ্ধজাত পণ্য

0: এবং হকি স্টিক সহ বিভিন্ন আমদানিকৃত পণ্যের উপর এই শুল্ক আরোপ করা হবে এবং তা 19 আগস্ট থেকে কার্যকর হবে। ধারা 338 প্রেসিডেন্টকে এমন দেশগুলো থেকে আমদানিকৃত পণ্যের উপর শুল্ক আরোপ করার ক্ষমতা দেয় যেগুলো মার্কিন পণ্যের প্রতি বৈষম্য করেছে বলে মনে করা হয়। ব্লুমবার্গ নিউজ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, শুল্ক আরোপের জন্য এই প্রথমবার ধারা 338 প্রয়োগ করা হয়েছে। টয়োটা মোটরের নতুন প্রেসিডেন্ট ও সিইও কোন কেন্তা বলেছেন, বৈশ্বিক অটোমোবাইল শিল্পের তীব্র প্রতিযোগিতার মধ্যেও তিনি আয় বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। কোন এপ্রিলে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির দায়িত্ব গ্রহণ করেন এবং শনিবার প্রথম দলগত গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। তিনি বলেন, আমি মনে করি টয়োটার মূল্য যেখানে সৃষ্টি হয় এবং কোম্পানিটি যেখানে অর্থ উপার্জন করে সেটি হল এর উৎপাদন কেন্দ্রগুলো। তিনি আরও বলেন, একজন নেতা হিসেবে আমার দায়িত্ব হল সম্মুখ সারির কর্মীদের কথা শোনা এবং তারপর উন্নতি সাধন করা, যাকে আমরা কাইজেন বলি। বলা হয়ে থাকে যে টয়োটা উন্নয়ন ও উৎপাদন দক্ষতা বাড়াতে ব্যবহৃত যন্ত্রাংশ ও উপাদানের প্রকারভেদ কমানোর দিকে মনোনিবেশ করেছে। কোম্পানিটি গ্রাহকদের চাহিদা মেটাতে পেট্রোল, হাইব্রিড এবং ইলেকট্রিক গাড়ি সহ সব ধরনের যানবাহন সরবরাহ করছে। এর ফলে ব্যবহৃত যন্ত্রাংশের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং কারখানাগুলোর ব্যবহার উপযোগী স্থানের উপর চাপ সৃষ্টি হচ্ছে। কোন বলেন, টয়োটার উৎপাদন ব্যবস্থার মূল ভিত্তি হল মজুত এবং সংরক্ষণের জন্য প্রয়োজনীয় স্থান কমিয়ে খরচ হ্রাস করা। আমরা এই ধরনের মৌলিক উদ্যোগগুলোর উপর ভিত্তি করে কাজ করে যাচ্ছি।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানে শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা। আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।

0: কোনিচুয়া এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস
1: আর আমি হিরক খান। তাহলে তৈরি হয়ে যান, জাপানি শিখবো আমরা একসঙ্গে।
0: আজ আসরের 21তম পাঠে আমরা শিখব জাপানিতে কিভাবে আপনার অবস্থান অন্যদের বলতে হবে।
1: ভিয়েতনাম থেকে জাপানে আসা বিদেশি শিক্ষার্থী তাম এবং তার সঙ্গে একই বাড়িতে বসবাসকারী চীনা ফটোগ্রাফার মিয়া হোকাইদো ভ্রমণ করছে। তারা আজ সাপ্পোরো শহরের ক্লক টাওয়ার নামের একটি জনপ্রিয় পর্যটন স্পটে কাইতোর সঙ্গে দেখা করবে। বাইরে খুব শীত বলে তারা দুজন টাওয়ারের ভেতরে অপেক্ষা করছে। ঠিক তখনই কাইতোর ফোন এলো।
0: তাহলে চলুন শুনি 21তম পাঠের কথোপকথন।
2: もしもし、タムさん。今どこにいるの？
3: 時計台の中にいます。
2: え、中？じゃあ僕もすぐそっちに行くね。
3: わかりました。あ、カイト、こっちこっち。
4: ごめん、遅くなって。
0: エバレジェネネボプロティティライネルアルト。
1: কাইতো ফোন করে তামকে বলল,
4: মোশমোশি তামসান,
0: হ্যালো তামসান,
4: ইমা দোকো নি ইরুনো,
0: এখন আপনি কোথায়?
1: তাম উত্তরে জানায়,
3: টোকে দাই নো নাকা নি ইমাসু,
0: ক্লক টাওয়ারের ভেতরে আছি।
1: কাইতো আবার জানতে চাইল,
4: এ নাকা,
0: এ ভেতরে?
1: এরপর সে তামকে বলল,
4: যা বোকু মো সুগু সোচ্চি নি ইকু নে,
0: আচ্ছা তাহলে আমিও সোজা ওখানেই আসছি।
1: তাম বলল,
3: ওয়াকারিমাশিতা,
0: ঠিক আছে।
1: একটু পরেই কাইতো সেখানে পৌঁছে গেল। মিয়া তাকে দেখে বলল,
3: কাইতো,
0: আরে কাইতো,
3: কচ্ছি কচ্ছি,
0: এই যে এখানে।
1: কাইতো ছুটে এসে বলল,
4: গোমে ওসোকু নাত্তে,
0: দুঃখিত দেরি করে ফেললাম।
1: যাক তাহলে শেষ পর্যন্ত তারা সবাই একসঙ্গে হল।
0: ক্লক টাওয়ার কাঠের তৈরি সাদা রঙের একটি দোতলা ভবন। এটি নির্মাণ করা হয়েছিল 1878 সালে। আজকের মূল বাক্য হচ্ছে, আমি ক্লক টাওয়ারের ভেতরে আছি। এই বাক্যের গঠন প্রণালী মনে রাখলে আপনি কখন কোথায় অবস্থান করছেন তা একই নিয়মে জাপানিতে বলতে পারবেন। প্রথমে চলুন মূল বাক্যের বিভিন্ন অংশ ভেঙে দেখা যাক।
5: টোকেদাই
0: হচ্ছে ক্লক টাওয়ার বা ঘড়ি টাওয়ারও বলতে পারি, আর
5: নাকা
0: মানে হল ভেতর।
5: টোকেদাই নো নাকা
0: কথাটির অর্থ ক্লক টাওয়ারের ভেতর। এরপরে
5: নি
0: পার্টিকেল দিয়ে অবস্থান বোঝানো হচ্ছে, অর্থাৎ ভেতরে বোঝাচ্ছে। আর সবশেষে আছে
5: ইমাস,
0: অর্থাৎ আছি বা রয়েছি। এটি আসলে
5: ইরু,
0: অর্থাৎ হওয়া বা থাকা ক্রিয়ার মাসরূপ, আর এ ধরনের ক্রিয়া বাংলায় প্রায় উজ্জ্ব থাকে। এবারে আজকের ব্যাকরণ পয়েন্ট। কোনো ব্যক্তির অস্তিত্ব বা অবস্থান বোঝাতে
5: ইমাস
0: ক্রিয়ারূপ ব্যবহার করতে হবে।
1: এরকম অর্থে আগের একটি পাঠে আরিমাস ক্রিয়ারূপের কথা আমরা জেনেছি। তাহলে ইমাস কোন দিক থেকে আলাদা?
0: আসলে
5: ইমাস
0: ব্যবহৃত হয় মানুষ বা অন্য প্রাণীর ক্ষেত্রে, আর বাদবাকি সব জিনিসের ক্ষেত্রে হবে
5: আরিমাস।
0: আপনি কোথায় আছেন তা কাউকে বলতে চাইলে ওই স্থানের নামের পরে জুড়ে দিন পার্টিকেল নি এবং সবশেষে বলুন
5: ইমাস।
0: নিজের অবস্থান স্পষ্টভাবে বোঝাতে বক্তা বা শ্রোতা উভয়ের পক্ষে সুপরিচিত কোনো স্থাপনার নাম ব্যবহার করুন। আজকের পাঠের আমি ক্লক টাওয়ারের ভেতরে আছি
5: টোকেদাই নো নাকা নি ইমাস
0: কথাটির মতোই সুপরিচিত স্থাপনার সঙ্গে নো পার্টিকেল যুক্ত করে তারপর ওই স্থানের তুলনায় আপনার অবস্থান মানে ভেতরে বাইরে সামনে পেছনে ইত্যাদি বলে সবশেষে বলুন নি ইমাস।
1: যেমন আজকের মূল বাক্যে সুপরিচিত স্থাপনা হল ক্লক টাওয়ার তোকে দাই এবং অবস্থান হল ভেতর নাকা, তাই না?
0: ঠিক তাই।
1: তাহলে বন্ধুরা এবার শুনে শুনে বলুন।
5: 時計台の中にいます。 時計台の中にいます。
0: エバリエティフォナラプシュノンジェカネカルアブスタンジャンテチャワホチェ。
6: 今どこにいますか？改札の前にいます。
0: এই সংলাপে কি বলা হচ্ছে তা বোঝার চেষ্টা করা যাক।
6: ইমা দোকোনি ইমাসু কা?
1: এখন আপনি কোথায় আছেন?
5: ইমা
0: মানে এখন। অবস্থান জিজ্ঞেস করতে হলে বলুন
5: দোকোনি ইমাসু কা?
6: কাইসাৎসু নো মাই নি ইমাসু।
1: টিকিট গেটের সম্মুখে আছি।
5: কাইসাৎসু
0: মানে হলো রেলওয়ে স্টেশনের টিকিট গেট, অর্থাৎ যে গেট দিয়ে নির্দিষ্ট প্ল্যাটফর্মে যেতে হয়।
5: মায়ে
0: কথাটির অর্থ সম্মুখ ভাগ বা সামনের দিক।
5: কাইসাৎসু নো মায়ে নি
0: কথাটির সম্পূর্ণ অর্থ হবে টিকিট গেটের সম্মুখে।
1: বন্ধুরা আপনাদের পালা এবার, প্রশ্ন এবং উত্তর শুনে পরপর বলুন।
5: ইমা দোকো নি ইমাসু কা? কাইসাৎসু নো মায়ে নি ইমাসু। কাইসাৎসু নো মায়ে নি ইমাসু।
0: অন্যান্য স্থান নিয়েও অনুশীলন করা যাক। ধরুন কোনো একটি কনভেনিয়েন্স স্টোরের ভেতরে আপনি অবস্থান করছেন। কনভেনিয়েন্স স্টোর কথাটির জাপানি হল
5: কোমবিনি, কোমবিনি।
0: আর ভেতর মানে তো আগেই জেনেছি
5: নাকা।
0: এবার তাহলে বলার চেষ্টা করুন
3: কোমবিনি নো নাকা নি ইমাসু। コンビニの中にいます。
0: エバレ আজকের বোনাস বাক্য এ কথাটি কাইতোর সঙ্গে ফোন আলাপ চলাকালে তাম বলেছে।
3: わかりました。
0: শুনলেন?
5: わかりました。
0: মানে হলো বুঝতে পেরেছি বা ঠিক আছে। বক্তার কথা যে আপনি বুঝেছেন তা প্রকাশ পায় এটি দিয়ে।
1: এবার আপনারা এটি বলার চেষ্টা করুন।
0: এ পর্যায়ে আরো একবার শুনে নেব আজকের স্কিট।
2: মোশমোশি তামসান, ইমা দোকো নি ইরু নো?
3: টোকেদাই নো নাকা নি ইমাসু।
2: এ নাকা? じゃあ僕もすぐそっちに行くね。
3: わかりました。あ、カイト、こっちこっち。
4: ごめん、遅くなって。
7: ハルさんの知恵袋。
1: ハルさんのパラモッシェジュリー音声チョレラム。アツケルアロッチョビショイ、ジャパネルコンビニエンスストア、ジャパニテ、ジャケボレ、コンビニ。
0: アチャヒロクさん、ケナカタジュンのプライ、コンビニテ、ジャンニッシュイ。
1: へぇ、ショプショモイジャイ。アバ、カロションゲ、デカコテホロ、コネクタ、コンビニチカナイ、タケタクテボリ。
0: アシュリー、クープカジェ、ジニー、シェショプコンビニエンスストア。কারণ সমগ্র জাপানের সব অঞ্চলে এবং সব এলাকায় ছড়িয়ে থাকা অসংখ্য কনভেনিয়েন্স স্টোর খুব সহজেই খুঁজে বের করা যায়। বেশিরভাগ কম্বিনি রাত দিন সারাক্ষণ সপ্তাহের প্রতিটি দিন খোলা থাকে। আর জিনিসপত্র কি নেই ওখানে! বিচিত্র সব খাবার, যেমন বক্স লাঞ্চ, নানারকম স্ন্যাক্স এবং মিষ্টান্ন সহ অনেক কিছু কিনতে পাওয়া যায় সেখানে। আরও পাওয়া যায় চা, কফি, জুস, কোমল পানীয় সহ নানা রকম পানীয়।
1: প্রয়োজনীয় কোনো কিছুই তো দেখি বাদ নেই দেখছি। তাছাড়া এসব কম্বিনিতে থাকে এটিএম মেশিন, যেখান থেকে সহজেই আপনি নগদ অর্থ তুলতে পারেন। সত্যি দারুণ সুবিধা এনে দিয়েছে এসব স্টোর, তাই তো এগুলোকে বলে কনভিনিয়েন্স স্টোর।
0: বন্ধুরা কেমন লাগলো আজকে সহজে জাপানি ভাষা? জানার অপেক্ষায় রইলাম।
1: আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।
8: রেডিও জাপান, টোকিও।